0: ইব আকাশবাণী লাইন কাসং জিরং সেদানাশিনে সনাসুলসানজাত সজু ইনলোন অমিত শাহ দ্রিং কলকাতা ইজ স্কোর লাস্টিনক ইয়ংকা থিম সোসপে ফিয়া সোমা আলদামসকান বিজেপি এমএলএ গুনি সোসপে সরসোজাচেজনক ইতু গেলকা গে লোনপো ছিনমো আলদামচেসি ফিয়া দ্রিং থিম সোসপে এমএলএ সোমা গুনি গোসকিং আলদামাচেজনক ইয়ং থরেস গেলকা গা বিজেপি জুংশুল সোমা চুগাচেজনক ইতু শ্রীলোন নরেন্দ্র মোদী নাংলোন অমিত শাহ তং ইজান বিজেপি গোসকিং মংপোজি তং গেলকা সোসে লোনপো ছিনমো গুন থুসা জাচেসি রেবাইনক লাদাখ উজুং আজদে টুঙ্গি চেরমো আশিস কুন্দ্রে উজুক সঙ্গা লোকসুক লাসকুং শিরপনবু কুনি সার্পেল সসপাজি বুদা জাতে নেতুবি জা কুনি রিংসলা লোকসুক লাসকুং সি লাসির গুন প্রাইভেটাইজেশন ইয়ংনা আজগিরি সসপাজি গার্তা চেজ ইনক মোলেন তোরসা বিনিয়ত খান স্কোরলা সালপো জাতেনক ইতুজ টুঙ্গি চেনমোস উজুং আজদে ছোকসনে লাদাখ সি মিমাস কুনলা স্নোচেসি লাসির কাজুক শিগাং শুলচেস মান মোলেনজিক সালপো জাত
1: जी साहब ने कई बार कहा है, मैंने कई बार कहा है कि हम कोई कदम ऐसा नहीं उठाएंगे जिससे लद्दाख के लोगों का, यहाँ के जमीन का, कल्चर का कोई नुकसान हो। कभी हम ऐसा कदम

0: नहीं खाएंगे। तो लोगों को आश्वस्त रहना चाहिए, लेकिन ट्रांसपेरेंट तरीके से हमको ये भी सोचना है कि हम आगे जा करके वो क्या ऐसी चीजें कर सकते हैं जहां हमारे अपने खुद के रेवेन्यू के स्रोत जो हैं बढ़े, हमारे खर्चे घटे। आज की डेट में जो पावर हम का टैरिफ जो दर हम लोगों से इकट्ठा करते हैं, सारे लोग बिजली का बिल भरते हैं, वो जो बिजली के बिल से पैसे आते हैं वो केंद्र सरकार के फंड में चले जाते हैं आज की डेट में, हमारे पास वापस लगाने के लिए नहीं बचते। अगर कॉरपोरेशन बनती है कोई भी, जैसे जम्मू कश्मीर में भी है, जो वो इकट्ठा करते हैं पैसा उन्हीं के पास रहता है, ताकि वो मान लीजिए तारें को टूट गई, खराब हो गई, सब स्टेशन खराब हो गए, उनकी रिपेयर के लिए गाँव के अंदर और बिजली बढ़ाने के लिए दूर दराज के इलाकों में वो पैसा इन्वेस्ट कर सके। तो इसमें कोई किसी को कंफ्यूजन नहीं होनी चाहिए।
1: Ladakh ujung hasde chok ne erstojung i sherik lonkung stang International Buddhist Confederation ngiske zumde la dang ujung nang pe rigna tsuklak lomnyer khana nga Ladakh si chos tang shit ngiske uskyong skyabje ku chok bakular jim poche chok es ku se zadam iskorla documentary jik ezgra pula zatenok itus i lognyan gyute real shas bakular jim poche chok es Ladakh si mimans kun la chos tang shit ngiske tok ne jab tok sumne ti juwa zat khan tang মঙ্গোলে নাঙা নাং পে ছোস তার খেপ জাচে জি থ গা ছালত গাংশান জাত খান গুনি স্কোর লা সাদা জাতে নক ডিগ্রি মি নাঙা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন নি টুং চি শেরস খেনজুর চাংচুপ ছোদেন রিম্পোচে লাদাখ সি খাজওয়াং গ্যান থুবজান পাল্লান কুশোক বাকুলা রিম্পোচে ছোগি সেক্রেটারি সোনাম ওয়াংচুক তাং গিদুন চুদমা তাং লোপ ট্রুগুন থুজা জাতে নক নিতুস খাজওয়াং গুনি সুংশা চ্যালেঞ্জিক রিগেল সাজ বকুলা রিম্পুচে স্কুটেং চুরগু পাছো গেস ছোসি হুসকিং শ্রীদি গোসকিং তাং গেকারি স্কুল সাব সিছুলা মিমাং স্কুলনা ছোসি নিসকে থোকনে লামস্তান জাতি স্কেপজে রিম্পুচে ছোকি কাটিন সুমেত ইজুয়া জাত খান গুন টানা জাতে নক জিবে সালে সুংছোস রাবে নাঙা সাংগে চমদান দাসি রিংশে রিম্পুচে জালকে জাক আরদুন পে জাকা দ্রিং লাদাখ সিনাঙা জুক সিয়ত খান পদমি তামাং তাং শেরপা মিমাং স্কুল স্কুদুক রিম্পুচে জালকা জুনজিক তানক থোরেস কারগিল আর জং ই তালদার মিমাংস কুন্তাং মেল জে ছেস আর চু ইয়াং না আর্থিং জুগুই জাগা কলেজ তাং লপটা সো সে লপটো গুনিস রিং সে রিম্পোচে জালকা আইজুয়া যাচে জেন লাদাখ ইয়ং সে গোম্পা সৌদি উসকিং জোন বা গেসেস লোবজাং ট্রাশিস ইয়ং চেস চেনি লাকলু সে জাক কুনি রিংস লা তালদার মিমাংস কুনিস রিং সে রিম্পোচে জালকা জুস দে রং রাইন সেমস গুত দুলচে সি থাপ লাবা চেস লা আইজুয়া প্লাজা
2: কুদুং রিংগো চাং থমা চিক চালওয়া চামগি মাতাং সিমগুলা থাকে সাবন টু না শুনো নিজে চুপে সাবন তাপসা ইয়ে শুয়ানো চাঁচু সিমে সাবন তাপসা শুয়ানো সম্পাস ই নাস চিনাপ চান সাংগিয়াস ফাপা চেনাজ কুশল বা গেওয়াস চান দিন গেছু ইন্না নাস চিনাপ চান দেখা তুস্কর ওয়াং চেন থাপক মিসাল তেও মান পা তুসুম শ্যাম তা নিজে গে কওয়াং কচু লোস্তার ইন্না সজি চিনাপে না সালাপিন তে সজি চিনাপে না আ দিন মাতা থামে পেয়া গেগাল ফাপে ইউলনে দাসকে তোমা সঙ্গে শাকে তুবে জুনজুর মুসুই কা দান্তে জুসেনা সঙ্গে তাতে সাবন তাতে সাবন নিংজে দন চঞ্চু কিসম সাবন তাপচে তপচে তো মাতা সঙ্গে পে হাচাঙ্গি কাওয়া সম্পতাং সদি সনা বঞ্জি সারা রাগলে মাইয়ে তো ন্যাশনাল বিল বলা জুয়া বল বিল কাওয়া মাইয়ে মিস মা তাপা চিনবো ইয়ো খাজি থারি ন ইয়ং তোয়া মিনো জুসে মাইয়ে চুসু কো স্কেট বেলে সম্পা সা তাই ইউ চুসু তাপা সুজি পেপনা ইয়াং মাইয়ে সঙ্গে মনে জুসু জুসে সিন
1: লে লন্টিন কাং এ স্নাচুল ইস দেখা নাঙা কেজুয়াল ইদানিকা নিউজ রিডার কাম ট্রান্সলেটর ইয়াংনা লাদাখ সে স্নাচুল সিল্ক অন তাং জগুর কান রিক লেঞ্চ ইফিয়া রেলতোস পাগুনিকা নে সিয়ান জুগুন এলেন নিকতানক রেলতোস পাগুন গ্রাজুয়েট জাত খান লাদাখ সে স্কাত গেলা শেষ খান তাং লাদাখ সে স্নাচুল সিলা স্কাত গেলা ইয়ং খান ইয়ং গোস তেনক রেডিও তাং টিভি নাঙা জার্নালিস্ট ইসুল্লা ছাকলা জাত খান ই থংগম তাং কম্পিউটার ইলদানি শেষ গিয়া ইয়ত খান গুলনাস নাঙা মাস কেয়ারতে সরচে জনক ইয়াং রংলো নিশুর সাকসিক নে সঙ্গাপ চু সুক পায়ত নাং রিচে জনক তুকদ ইয়ত খান রিলতস বগনি জুনি সেস সঙ্গা সুক পা লে লুনটিন কা হেস না চুলিস দেখা নাঙা রং রা এস ইয়ান জুগুন সাল গোস তেনক জিপসাল ইন্না লাসকুং নে থুক গুজাত উপচে জনক আকাশবাণী লে নি তার না সুলতন

0: le tene te un thik jos te tairi chanok le tene le nga ta yang sa spos la saon gun tap ste le saon ta nga ta ful go bi zera tso bal go bi zera tso tene buru ka li zera tso tene te na tso la na tso jut ke ria le te sang ma nga ta tairi chanok le tene te sting bone nga ta le ta yang sa spos de te yang nga ta so so chanok le ya ka yang nga ta fiet izuko yang jingi ka so so chos te nga ta ra fiet yang sa spos sala nok le ban go bi pul go bi zera tso tene te na tso la usu tena tsogla yang tsona na mina tsang tsonogle teneng ata ta tal sa spos gun tairi cha chigna teneng ala nga ta ra izuk tsonog ya le teneng ata bazar la yang nga ta mi tsa public tsang me pie tene te una yang tairi tsueni nogle dan de dinga te season nang lebini nogle
1: kasa skuju a dembe nan ta tu skuda chipo daksa nga ta yang tanma jik pe tu nan stuni namlang una nga ta pogur yon se ta daksa tu nga ta la sok nguni nang sodma soma ma mang pe nga ta zmini ta no kasa ju ते थोपी का तंगी ना तेरी सोधमा सोमे ना काजु सोधमा रिंग ता बद गेट जाने नियोत का सा
0: ता दस सोमे ना यों दुगिया लेता सोधमा सोमा जना इजुक ले पक्चो जेरा चोकले उसु जेरा चोकले तेने यंग चाइनीस सलाद जेरा चोकले तेना चोकला यंग माने सोधमा ना मिना चंग इनोकले बिया नोकले
1: का सा त्यो ना यंपु ते गता यंग धीरिंग गता सोधमा सोमे ngata benga nindu ngata ya shimla mirchi khira tsu te tsu se jikshik ngata bad get zada chik pota te nguni na ngati chodma ngun nang space ka ngan la ngata laks na yut kasu ju stop to indu bad get indu te be ka so so jik kasu chik du kasa
0: da sa le ni zu ko shimla mirchi zera tsu benga zera tsu te un laks sos pia no le ya ngata ina zu ga hari mirchi te na tsu la tomato te tsang ma ngata sos pos pink te dandiriam mane o te piang mane i shemla mirchi bengan te zu gu piang mane shante mi uni bad dugle mane tik tak chus te bad te mane gyal ang yong dugle te wangle go ma ngata o te sos pos sal pa le la lut tan ste tsas un hol te lut tan ste te mo chus te sos pos sal pa te ting bona ngata sos pos pos sal te nang tsus go san ngle chu ni sum ji sting bone teneng atan e hol go san royale hol te teneng atan dar sa dan de liam ne jiglut sur ma posa la royale jiglut bans te o te jig pa chos te bans te tene kon la lampok nis ya sum tan tene te te am ne tore izuk tupa dila no le julai tupa am ne chak san le chang ma shemla mirchi zera zo bengan zera zo ta mirchi zera zo tene tamatar te chang ma tena alda ngi sumina mani biya manole
1: kasis kut tio na ngiam po hadis sa banole ngata yang dasa shugu nak po sale sa sonma bad gedi ngata yang zotap somik biya zade dupa te tok pege gazuk shik ngira molin kasa
0: tio malchin zera nokle shugu nak po jik malchin zerin ngata ngi gubil sa spos sale sangal sena ngating ste tene kon la jung jung a kazo chiki hesab shi ka gubi saspo sala tezo chi ka koni biyang chap pudan o yale chap chap nga tang e kazo chi zen ta izu ga gila se khas danda zorik put pale tene tena saspo sala no yale tene te o mane holche sang met kya le chiang met kya o tena mane gila chan o le o te gun mane shante o te o gubi an sala no shemla mirchi tamatar bengan chi chamala o tena o ওতে মানে কামি দুখ যায় নকলে ইজুগা সামিস কেচেছিলা
1: কাসা কাবে কানা আতা ফান্তক্স পুং আতা ইয়াং খুয়ে কানা আতা সাল্লান মি ফুটছে সিং আতা
0: ওতে ফান্তক জেত গেলে ওলে মাসিন জেন তে শুগুনা পজিট
1: তুই নাং চুয়াং আতা সিতাপ সক্স কেদা নগাসা
0: ও চুয়াং ফারাক মাং পছা নকলে চু তাং আতা ইয়ে তেবে হুজ লুসান গিয়ালে ও তেবে হুজ লুসান ও তেনে আতা চুনাং ইয়া পোখাতো কোনে লুত পোসাল না ডিগা নকলে তেনে তেবে মানে পাটাকা হুজ লুসতে ᱛᱮᱱ ᱥᱛᱚᱢᱟᱱ ᱚᱜᱞᱮᱛᱮ ᱢᱟᱱᱮ ᱜᱮᱞᱮ ᱪᱷᱟᱱᱚᱜ ᱛᱮᱱᱮ ᱥᱟᱡᱞᱟᱱ ᱥᱟᱢᱟᱝ ᱟᱛᱟ ᱢᱟᱱᱮ ᱥᱠᱮᱢᱟᱱ ᱚᱜᱞᱮᱛᱮ ᱵᱤᱠᱟᱯᱥᱛᱮᱞᱮ
1: ᱠᱟᱥᱟ ᱦᱟᱫᱤᱥᱟᱞᱮ ᱛᱟᱛᱮ ᱱᱟ ᱪᱚᱜᱞᱟ ᱭᱟᱝ ᱟᱛᱟ ᱫᱟᱠᱥᱟ ᱠᱤᱨᱟ ᱡᱩᱥᱮ ᱣᱟᱴᱟᱨ ᱢᱤᱞᱚᱱ ᱡᱩᱥᱮ ᱢᱟᱢᱟᱝ ᱯᱮᱝ ᱟᱛᱟ ᱵᱟᱫ ᱜᱮᱛ ᱡᱟᱛᱩᱯᱟ ᱛᱮ ᱩᱱ ᱵᱟᱫ ᱜᱮᱛ ᱯᱩᱝ ᱟᱛᱟ ᱠᱟᱡᱩᱠ ᱥᱤᱜᱟ ᱡᱟᱛ ᱜᱚᱥᱛᱩ ᱜᱮᱝ ᱠᱟᱛᱮ ᱥᱩᱜᱩᱱ ᱱᱟᱠᱯᱮ ᱱᱟ ᱟᱛᱟ ᱵᱟᱫᱟ ᱡᱟᱨᱮᱱᱟ ᱛᱮ ᱛᱮ ᱥᱤᱨᱠᱟ ᱵᱚ ᱠᱟᱡᱩᱠ ᱥᱤᱜ ᱛᱮ ᱥᱤᱨᱠᱟ ᱩᱱ ᱟᱛᱟ ᱧᱮᱨᱟᱭ ᱡᱤᱯᱥᱟᱞ ᱡᱟᱛᱮ ᱟᱛᱟ ᱥᱟᱱᱠᱟ ᱞᱟᱝᱜᱮᱥ ᱠᱚᱱ ᱞᱟᱢ ᱢᱚᱞᱟ ᱡᱟᱫᱱᱟ ᱠᱟᱥᱟ
0: ᱛᱟᱭᱩ ᱠᱤᱨᱟ ᱡᱮᱛᱮ ᱛᱮ ᱜᱚᱱ ᱡᱮᱛᱮ ᱦᱟᱞᱟᱞᱮ ᱛᱟᱨᱵᱩᱡᱟ তেগুনিয়া লে ইজুগা তা ইউরা ইউরা চুচুচি জালে আ নতা তে জানে ইজুক জেদু পালে আলু তাপস্তে ইজুগা ইউরা চুচ চমিরুলে ও তেবে কা চাপ শুগু নাকপন কাবানো গেলে শুগু নাকপো চাপ ও তে আলু 666 তোলা কাপস তে না তেনে ও তে কা ইয়াং বিয়াং তোরা নগলে তেনা ওয়ে না ও তে না তা ও তে তরবুজে সাউন রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে রে র